0: আজি বিকশিত ভারত যুবপিঢ়ি মাই ভারত ইউথ কনভেনশন অনুষ্ঠিত হব। যুব ব্যাপার ও ক্রীড়া মন্ত্রণালয় অধীনস্থ মেরা ইউবা ভারত পক্ষর এই সম্মেলনের আয়োজন করা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তর 6000 অধিক যুব প্রতিনিধি এতে যোগ দেবে। দেশব্যাপী জারি রহিতিবা ক্ষেত বচাও অভিযানরে গতকালি সুদ্ধা 9,42,000 ঊর্ধ্ব কৃষক সামিল হয়েছন্তি। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় পক্ষরু এই সূচনা দিয়াযাইছি। মন্ত্রণালয় কহিছে কৃষি ক্ষেত্রে সন্তুলিত সারর ব্যবহার, মৃত্তিকা উর্বরতা সংরক্ষণ এবং নিরন্তর কৃষি কার্যকু প্রোৎসাহন দেবা উদ্দেশ্যে মন্ত্রণালয় পক্ষরু এই অভিযান আরম্ভ করা যাইছি। এ পর্যন্ত এই অভিযান অধীনরে 17,800 ঊর্ধ্ব সচেতনতা কার্যক্রম এবং প্রায় 3,700 তালিম শিবির মধ্য আয়োজিত হয়েছে। তালিম শিবিরে চাষীমানকু সন্তুলিত সারর ব্যবহার, মৃত্তিকা স্বাস্থ্য পরিচালনা এবং চাষ কার্যের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিকু আপণাইবা উপরে প্রশিক্ষণ দিয়াযাইছে। এই তালিম শিবিরগুড়িক 1,57,000 ঊর্ধ্ব কৃষক অংশগ্রহণ করেছন্তি। এতদ্ব্যতীত 8,850 ক্ষেত্র প্রদর্শন মাধ্যমে জৈবিক এবং বিকল্প পুষ্টির ব্যবহার ও সমন্বিত পুষ্টি পরিচালনা পদ্ধতি সম্পর্কে চাষীমানকু সচেতন করা যাইছে বলে মন্ত্রণালয় কহিছে। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় ভাবে নরওয়ে চেস টাইটল হাসল করে ইতিহাস সৃষ্টি করেছন্তি। অসলোঠারে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে সে জর্মানর ভিনসেন্ট কিমেনকু পরাস্ত করে এই সফলতা হাসল করেছন্তি। চেন্নাইর এই 20 বর্ষ বয়স্ক চেস খেলাড়ি দ্বিতীয় থর লাগি নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ্রে অংশগ্রহণ করেছিলেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী কেরলমে অধিক ঘনীভূত হয়ে দৃষ্টি রাজ্যের উত্তরাঞ্চল জেলাগুড়িকে আসন্তা 9 তারিখ পর্যন্ত প্রবল বর্ষা হওয়া নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ পূর্বানুমান করেছে। এথিলাগি মালাপুরম, কোজিকোড়ে, ওয়াইনাড, কন্নুর ও কাসারগড়া জেলা লাগি আজপাই সতর্ক সূচনা জারি করা যাইছে। প্রতিকূল পাগ লাগি কেতক জেলায় শিক্ষানুষ্ঠানগুড়ি মধ্য ছুটি ঘোষণা করা যাইছে। এই সময় মধ্যে সমুদ্র অশান্ত রহুথবা দৃষ্টি মৎস্যজীবী মানে কেরলম, লাক্ষাদ্বীপ ও কর্ণাটক উপকূলবর্তী সমুদ্র মধ্যকু ন যাওয়া লাগি পানিপাগ বিভাগ পক্ষরু সতর্ক করা যাইছে। মুখ্য সংবাদগুড়ি পুনি থরে বিশ্বরে দেখা দেইতিবা আর্থিক সংকট সত্ত্বে দেশের আর্থিক অভিবৃদ্ধি হার 7.7% রহিবা এক সুদৃঢ় ভারতীয় অর্থব্যবস্থার প্রতিফলন কহিলে প্রধানমন্ত্রী। রুষর পঞ্চম পিঢ়ি স্টিল লড়ুয়া বিমান সুখই SU-57 ভারতকু দেবা লাগি আগ্রহ প্রকাশ কলে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিন এবং প্রথম ভারতীয় ভাবে নরওয়ে চেস টাইটল হাসল করে ইতিহাস সৃষ্টি কলে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দা। সম্বাদ শেষ হলা।
1: শ্রোতাবন্ধু এতেবেলে যে আপনার কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্রর কার্যক্রম প্রসারিত হচ্ছে আকাশবাণী জয়পুর কেন্দ্রর বর্ণবিবাহ বর্ণালী ক্রমে প্রচার করুছু কার্যক্রম সম্ভাবনা। প্রযোজনা মনোজ কুমার পূজারী, উপস্থাপনা সুরভি সাহু এবং রঞ্জন কুমার বেহেরা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়।
4: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো। অটো পাই 10,000 টাকা, কার ও ছোট জান পাই 15,000 টাকা, ও বাস তথা বড় জান পাই 20,000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু, যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
3: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982।
4: এবে গেল গ্যাস পিএনজি কানেকশন নেবা আহুরি সহজ। সিকিউরিটি ডিপোজিট করিবার তিনোটি সরল উপায়, সমুদায় 4,000 টাকা একা সহিত কিংবা 1,000 দিন পর্যন্ত দিন পিছা 5 টাকা, নচেত প্রত্যেক দিন 1 টাকা।
3: অনলাইন রেজিস্ট্রেশন করে প্রথম গ্যাস বিল রে পাঁচ 200 টাকা ছাড় ও রেফারেল উপরে ক্যাশব্যাক। আজই কল করন্তু 1800102982।
4: গেল গ্যাস, সহজ কানেকশন, ভরসা যোগ্য গ্যাস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
5: কার্যক্রম শেষে দ্বৈত কণ্ঠে শিল্পী হলে সুভাষ দাস এবং সুধা মিশ্র। গীত রচনা সুভাষ চন্দ্র মহান্তি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্জয়
4: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই যিব। অটো পাই 10000 টাকা, কার ও ছোট যান পাই 15000 টাকা, ও বাস তথা বড় যান পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু, যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
3: অধিক জানিবা পাই কল করন্তু 1800102982।
5: মধ্যস্থতা ড্রাইভ 2.0 মাননীয় সুপ্রিম কোর্টর এক নূতন প্রচেষ্টা। আপনার মামলা কোর্টরে বর্ষ বর্ষ ধরে চালুছি কি? বর্ষ বর্ষ ধরে কোর্টরে ন্যায় পাই অপেক্ষা করুছন্তি কি? এবে আসিছি এক সহজ, দ্রুত এবং প্রভাবশালী উপায়, মধ্যস্থতা। কৌণসি খরচ বিনা আপনার নিজে ভাগ নেই আলোচনা মাধ্যমে আপনার বিবাদর স্থায়ী সমাধান করন্তু। দুই পক্ষ পরস্পর বসিকি সহমতিরে সহজরে মামলার সমাধান পাইপারিবে। আজি হি নিকটরে থিবা কোর্টর জিলা আইন সহায়তা কেন্দ্রে যোগাযোগ করন্তু, সময় বঞ্চান্তু, খরচ কমান্তু, সম্পর্ক রক্ষা করন্তু, মধ্যস্থতাকু রক্ষা করন্তু এবং আগকু নিয়ন্তু।
6: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ।

0: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
1: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো অটো পাই 10000 টাকা কার ও ছোট জানা পাই 15000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ
0: অধিক জানিবা পাই কল করন্তু 1800102928।

0: ইয়া বা সই বাই তাই তাঙ্গে বারে তাকে জহরা না তলে নিজ এলিনা মান্ডিঙ্গা বপি মানে জহরা এলিনা
1: জহরা সাম দাদা না ব্যক্তি যাকা আইয়া বা তাই তাঙ্গি সবু তিরু জহরা
0: আতে নিজ মার এলিনা হাডা কাতা নেন তাকে ইচ্ছা রেনে তো আতে জুন মাস ইন দেহা এ
1: হ্যাঁ জুন মাস রে
0: আষাঢ়ানে দে পিউ পিয়াওয়ানে ওড়ে নেট তো কারা হাজিনে পিওয়া হেনে আজকাল তো হারকা কারা হিম নেকা মাত্র পিস কে বাহিনে দে এই সময় তো আমার এনটা কিচারে হার কানে হে চাষবাস কে হালটা কিচারে বিভিন্ন চাষবাস তা কিচারে মা চাষি লোক মা কুই লোক তো বারে চাষবাস কিন লোক কে আয় হার কা লোক আতে চাষ কে দে নিডা বাত কাতে নি লোক আতে যাহা জমি বাড়ি মানজাও না আমনি গটা রচাই উনা গাডুস কে মাচিস কে গুডিয়া বেড়া পে কি সবা বেড়া পে বারে তাণে মার হরু মারস কে কামা কে নিডিন লোক ওড়ে কুই লোক তাই সারা হারকা চাষাবাস কে হ্যাঁ হ্যাঁ মার জীবন জীবিকা আছে সার আতে নিটা বাত কাতে নি লোক ওড়ে হ্যাঁ এদা তাকে চাষাবাস ভিতরে তাই ভাই নেটে মার এনে চাষস কে কিন আমনি চাষস কিন ইয়ন তাকে কুলি মাডিয়া কিন চিন্স কে আপে কি পনিপরিবা আপে কি এনে কিন চিন্স কে ইলা হ্যাঁ তোমার হিঙ্গা কি হিনা আদা কি হিনা বারে কি হিম নাই সাতা কথা ওড়ে জনা চাষ মক্কা চাষ ইঞ্জিনিয়ারি ই জনা চাষ কে ধীরে ধীরে মা বারে বাকি তল্লি চিসারে নগরমপুর জেলা উমরকোট এরিয়া দে হারকা মাছু মাছু কে আয় হ্যাঁ আতালে যে কি হিমচারে মাত্র নে মা করাপুট অঞ্চল তাস কে নে মারুসিন কিন বারে বাকি ধীরে ধীরে আহত চিন ইচ্ছার মা করাপুট ব্লক আপে এমাটে মজা লক্ষিমপুর আপে ইতাল পটাঙ্গি শিমলিগুড়া বারে বাকি নে এটি জনা চাষতে লোক আদর খিমনের ইচ্ছারে নেট জনা তিসকে চাষ খেয়ালে হারকা হচিমনরে এদা পাই যে জনা কেতি সারে এন তাকে হারকা হেনু ইচ্ছারা দিন তাকে দিন লোক আমনি গটাই কি ডিমান্ড ওয়াহিমনে এনা কিচারে রচক লাভ বেটা নে এনা কিচারে রচক এন তাকে তলি তিলে তলি সার লোক মাচারে রচক পুঞ্জার আডেলা তরে নেটি মজা ধীরে ধীরে চাষ উপরে সচেতন আচারে পুঞ্জিসকে মানেরে ওড়ে সরকারি বিভাগ স্কে চেকাইলা হি সহযোগ স্কে হি হিমনে ওড়ে তামগেজ কে র তালিম স্কে হি হিমনে ইন কথা এদা পাই যে ই জনা চাষ উপরে স্কে লোক ধীরে ধীরে নেটি হারকা উহালি মাঠেরি ওড়ে ইচ্ছা শক্তি স্কে বাহিনী ইন কথা হ্যাঁ এনা কি চার জনা স্কে এই মাঙ্গে হারকা দরকার মাঞ্জানে বা পারচালাডি নাই ওড়ে মাঙ্গে চিঞ্জাল তাকে স্কে আহিম জানু ওড়ে কডিগরিস কে মানজানু তামগে তাকিস কে কাদিয়া হেনে লোক তাকিস কে কাদিয়া হেনে জন জুরুং খ্যাস কে মার গসিম নাই ওড়ে জনাতে রুটিস কে কিহিম নেরি ওড়ে নেটি তো শহর বাজার তা কি মল হালে মানজানু এদি মা জনা তলে তিয়ারে আতি মানা অটাস কে মড়া হেনে ইলা হে ইদিতি তারে ডিমান্ড বড়া হতে এদা তাকে জনাতে দারাস কে বড়া নে এদা পা জনা উপরে হারকা লোক নেটি চাষ কে আহিন রে জনা চাষ কিহিন রে তো মা ওড়িশা তা আচ্ছা রে জনা চাষ কে নিহি মা জানে ওড়ে মা ওড়িশা সিনকিন আচ্ছা রে হারকা চাষী লোক ইচ্ছা রে করিব সময় চাষ কে কিহিন রে ওড়ে রবি ঋতু তাস কে আপনি গটাই কি জুন জুলাই লেন জু ইঞ্জিন রে এমবা এমবা টেস কে কিহিন রে ইন কথা
1: হ কিহিন রু ওড়ে মা গো মানা মক্কা চাষ কি জনা চাষ কি হিলে তাকে ইঞ্জি আদ্র জলবায়ু জাকা অজে হামন বিনেদি কি আই হা নাই কি মানা বীর আজাকা উর্বর হাসরে অজিনু জনা
0: সাতা কথা নিনু ব্যস্তি সমান ওড়ে জমি প্রস্তুতি কি হাল তাকিস কে না কি নে এটা মারো সিন কি নো ইচিন জমি প্রস্তুতি হারকা দরকার মান জানে না কি আমি কাণ্ডা কি নো চি সারে আমি কাণ্ডা মারো কি হি নাই তরে দান্তি এম্বা মানে লাটা বুটা বারে সফা সুতরা কি না দি মানে এ গুডিয়া তো হিনা কি বাড়া তো হিনা চি সারে এ দাড়ি মঞ্জা তিন সারে দেবা হল কিনা দি মানে এমবাটা মঞ্জা এমবা তাকে ইঞ্জেরে গোবর কত আপে কম্পোস্ট কত আপে

0: ইবাহনে বারে নেহিনেকি ব্যবস্থা কি হ্যাঁ নেহিক উর্বর খেয়া উহিসারে জনা হারাকা অজিন
1: হারাকা অজিনে ওড়ে ইদি মানা জুন জুলাই মাসটি এ জনা হইলি আরম্ভ কি হিন কিয়া এ ইদানে এ জনা আই কি মারো দাড়ি দাড়ি কি যদি উহিসারে আই কি অজিনু রিন্ড আনল তিন গোটা মেথি সারে হারাকা বকহিনু রতানে তো রিন্ডা লাকা হিন কিয়া এ
0: অর্ডার কাতে না কি সারে জনা উহিন চারা কি মারো ইনকানে ষাটে সেমি দূরতা পিহনা দে মানে হেকতা কে হেক হ্যাঁ ওড়ে মারনু তাকে মারনু সারা কুড়ে সেমি পিসান মারো হিসারে জনা হারে অজিন এমাটা অর্ডার কাতে না আছে কি মারো সার প্রয়োগ কিনা দি মানে সার প্রয়োগ ওড়ে না মারো তো মেশিন জৈবিক সার মানজানে পটাসিয়াম মানজানে এলা এচ রকম সার মানজানে মাত্র রাসায়নিক সার ওড়ে জৈবিক সার বিতরাসকে মারো ব্যবহার কে হালি আডি নাই মাত্র গোবর কত ইচারা হারে কা নেহে ওড়ে মা কোডি গাতা কেতে সারা হারে কা অজিনে এদা তলে মার নাইট্রোজেন হিনাই হিনাই ইসকে ওড়ে ফসফরাস ওড়ে পটাস সার যদি হিতে সার জনা হারে কা অজিন ওড়ে জনা পাডা নেচে বেলাতা র আকুরি আকু পাডা হিনু রন্ডি রন্ডি আকু আতু রে তিনোটা আকু আহতরে এচে সময় তোমার ই সারতি হিনাদি মানে
1: এচে প্রায় ইতি সারে অজি আনু ওড়ে আই কি জনা জনা কাজ আহান বিনু পুঙ্গা হচিং সার রাই কি তাঙ্গ এই নিহাতি দরকার নলে হচিলি পুন্ন কে আয়
0: ওর কথা এচে বেলা তা এন তাকে সারে রগ পকস কে আনু এটা পাঁচ তানি পাঁচ কে অসপত্র আমি গাডু আহিনু চার অসপত্র কি নাই জনা কি তন্ত পক যে মানে পত্র রগ যে মানে জানে ইমা হাজাল তাকে কীটনাশক ঔষধ মাঞ্জানু মার নিহিকি গ্রাম সেবক আপে কৃষি সেবক যে মাঞ্জি মেশি এমন তলে বেঞ্জা হ্যাঁ নলে দোকান তা হচ্ছে সারে এ অনুসারে অস ইয়া সার মার এদাণে সিঞ্চন এনাই ওটা জনা চাষ তাকে তো এই মানাদি মানে পিউ আইউ পিউ তা আজকে জনা কিহিনেরি পি তাকে ইঞ্চকেড়াদি মানে পিউ হিলা পুন্টা মার কিন সারে এছে বেলা তা আমি কান্ডা কি বান্ধা মানে কি আমি কান্ডা এই সুবিধা মানু হলে তো তাণ আজকে মার উহিসারে মার এইতি পরিচালনা কালা আডি নাই ওড়ে এইতি পেরা হলে আডি নাই ইদনডি নেহি চাষ ওড়ে ই জনা চাষ কি চারা হারে কামাগে লাভবান আয়নে নিহিনি কি চাষ কিন ইনিকি মার লস আয় কেতে আয় এদা পাই যে জনা চাষ তে মার নিহিনি কি সারে ওড়ে নিহিকি পই পাডি কেতে সারে ইদি নিহিকি মাগসকে ফল হিয়ানে ওড়ে গাডুসকে আনু লাভবানসকে মার আনে ই
1: কথা বেশিলে তাকি ইঞ্জিরো তাই মানে ও জুহার দাদা
2: জুহার দিদি
1: দাদা নি পরিচয় টিকে হিয়ামু
2: না পরিচয় হিনে বিজয় সান্তা গ্রাম আম্বাগার পঞ্চায়েত অঞ্চলা মদলো কাহিনে উমরকোট ডিস্ট্রিক্ট নবরঙ্গপুর
1: দাদা মিরু এন এন কামা কি হিঞ্জিরু
2: মাম্বু কুলি চাষ জনা চাষ মান্ডিয়া এসব কামা কি হিনু
1: আতে জোনা চাষ এন এন কি হিঞ্জিরু টিকে ব্যস্ত দাদা
2: জোনা উহিনু পূর্বরু তিন দবা চার দবা মাম্বু রুহাল পোড়া হিনে পুরা ভূমি গুন্ডা কি হ্যাঁ পুরো গুন্ড গুন্ডা আবে রুহাল পোড়া হিনে ওটা লাগি দাড়ি কি দাড়ি সারা কেসা দুই ফুট ডিস্টেন্স রইনে সারা হ্যাঁ ওটা রো পোড় তাকি রিন্ডি রিন্ডা বিহন এলে কি রন্ডি রন্ডি পেঁড়কা এটি 20-25 সেন্টিমিটার ডিস্টেন্স হলো রো পেঁড় নুড়াইনে
1: আতে এবা এনি প্রকার তি জনা হিজরু মেরু
2: ইতালা তো জনা বহুত প্রকার বিহন মানে কেসি না মানে বিনু পাইনরকা আডভান্টা বহুত প্রকার বিহন মানে নিজের পছন্দ অনুসারে আমি বিহন জিকে কুহি পড়া
1: মেরু এ বিহন আমবিটি তা চেঞ্জ রো
2: মাদি উমরকোট টাউন রন্ডে মানে মা ব্লক মা নাইট এর 15 কিলোমিটার মানে বাতি বিহন তা চেঞ্জ নাম
1: ও এমবে যাচ্ছে না এলা কুহিঞ্জ রো কি আতে এ চর দিন না ভিতরে বা কাজাই আহিন
2: ওহি নাতে ফার্স্ট টাইম আবো বিহন পহ কেনি পূর্বর এ ডিএপি সার হই হি না মে তানে ওড়ে জন বিচ্চা ওড়ে সার রহে মেথি সময় আইকে দাপ কে হি না তাই রো 20-25 দিন আছরে ফার্স্ট টাইম উড়িয়া উড়িয়া সার হই কে আহি না
1: ও ইউরিয়া হে কে
2: তানে মূল সার এবি তারপরে সেকেন্ড টাইম সার আহি না এ জনতি পুই হোনে এছি বলা ওড়ে সার হই কে আহি না ইউরিয়া পটাশ
1: এছর দাবা মিরু কথি জিরো
2: আগে কতবি আহি চেনে ঘাস মরা অস বাহার আতে গা এদান চাচ্ছে মা ঘাস মরা স্প্রে কাছে না

0: ᱪᱩᱵᱮᱱᱪᱟᱱᱟ ᱢᱟᱜᱚ ᱱᱤᱦᱤ ᱚᱛᱟᱛᱮ ᱨᱟᱦᱟ ᱚᱛᱟᱛᱮ
1: ᱱᱟᱜᱟᱥᱠᱟ ᱨᱟᱦᱟ ᱥᱟᱨᱫᱟ ᱦᱚᱛᱟᱛᱮ ᱛᱚᱱᱮ ᱮᱢᱟᱨᱚ ᱚᱨᱟᱠᱟᱛᱟ ᱦᱟᱰᱟᱱᱚ ᱛᱟᱭ ᱵᱟᱭ ᱟᱡᱠᱟᱞᱤ ᱟᱡᱠᱟᱞᱤ ᱯᱟᱲᱦᱟ ᱢᱟᱦᱟ ᱠᱮᱭᱟ ᱮ ᱠᱟᱹᱢᱵᱤ ᱱᱩᱱ ᱟᱡᱠᱟᱞᱤ ᱢᱟᱦᱟ ᱟᱥᱠᱮ ᱠᱟᱹᱢᱵᱤ ᱛᱮ ᱮ ᱢᱟᱦᱟ ᱛᱟᱠᱮᱭᱟ ᱡᱟᱦᱟᱸ ᱡᱤᱦᱤ ᱞᱚᱠᱟᱞ ᱢᱟᱦᱟ ᱪᱤᱱᱡᱤ ᱦᱤ ᱚᱲᱮ ᱢᱟᱦᱟ ᱛᱤᱥᱠᱮ ᱢᱟᱨᱚ ᱛᱤᱱᱚ ᱥᱟᱨᱮ ᱨᱚᱪᱟᱠᱟ ᱱᱤᱦᱤ ᱢᱟᱦᱟ ᱛᱮ ᱛᱤᱱᱚ ᱨᱚ ᱥᱚᱯᱷᱟ ᱥᱩᱛᱨᱟ ᱠᱮ ᱦᱟᱱ ᱛᱤᱱᱚ ᱚᱲᱮ ᱢᱟᱡᱤ ᱛᱟᱱᱤ ᱜᱟᱹᱰᱤ ᱢᱟᱡᱩᱞᱤ ᱦᱟᱞᱮ ᱢᱟᱞᱚ ᱠᱚᱣᱟᱞᱮ ᱪᱤᱱᱡᱟ ᱱᱚᱢᱨ ᱫᱩᱠᱟ ᱵᱟᱡᱤ ᱱᱟᱭ ᱠᱮᱭᱟ ᱮ
0: ᱢᱟᱦᱟ ᱵᱮᱥᱤ ᱛᱤᱥᱨᱮ ᱟᱠᱟ ᱱᱚᱢᱵᱨᱤ ᱵᱮᱥᱤ ᱵᱟᱱᱮ ᱫᱟᱱᱤ ᱚᱡᱤ ᱵᱮᱥᱤ ᱢᱟᱦᱟ ᱟᱢᱟᱱ ᱟᱛᱮᱱ ᱡᱟᱠᱟ ᱟᱭᱠᱤ ᱵᱮᱥᱤ ᱵᱤ ᱦᱟᱸ ᱡᱟᱠᱟ ᱵᱟᱱᱩ
1: ᱚᱲᱮ ᱢᱟᱡᱮ ᱢᱟᱡᱮ ᱨᱮ ᱯᱤᱭᱩᱥ ᱠᱟ ᱵᱟᱦᱤᱢᱱᱮ ᱟᱛᱮ ᱪᱟᱨᱮ ᱢᱟᱦᱟ ᱴᱟᱠᱩ ᱚᱲᱮ ᱮᱵᱟ ᱟᱢᱟᱨ ᱤᱢ ᱵᱟᱵᱟ ᱢᱟᱛᱷᱟ ᱛᱚ ᱥᱤᱱᱟᱭ ᱤᱞᱩ ᱫᱟᱨᱤ ᱢᱩᱨᱥᱩᱴᱚ ᱟᱞᱮ ᱢᱟᱛᱷᱟ ᱛᱚ ᱥᱤᱱᱟᱭ ᱵᱟ ᱞᱩ ᱵᱤᱦᱟ ᱞᱮ ᱵᱟᱥᱟ ᱦᱟᱡᱤᱱᱩ ᱮᱵᱤ ᱦᱟᱸ ᱵᱟᱦᱱᱟ ᱤᱡᱩ ᱵᱤᱛᱨᱟ ᱵᱟᱦᱱᱩ ᱮᱫᱤᱢ ᱵᱟ ᱢᱟᱡᱟ ᱢᱮᱞᱮᱨᱤᱭᱟ ᱵᱤᱦᱟ ᱨᱚᱱᱰᱤ ᱢᱟᱱᱮ ᱮᱵᱤ ᱦᱟᱸ ᱡᱚᱫᱤ ᱵᱟᱦᱟ ᱠᱟᱪᱟᱛᱮ ᱥᱟᱨ ᱢᱟᱜᱮ ᱮ ᱢᱮᱞᱮᱨᱤᱭᱟ ᱨᱚᱜᱚ ᱟᱦᱤᱢ ᱡᱟᱱᱮ ᱮᱫᱟ ᱛᱟᱠᱤ ᱟᱡᱠᱟᱞ ᱱᱚᱢᱨ ᱫᱩᱠᱟ ᱱᱟᱭ ᱡᱟᱜᱟᱛᱟ ᱦᱟᱨᱟᱠᱟ ᱞᱚᱠᱩ ᱛᱟᱠᱤ ᱟᱦᱤᱢᱱᱮ
0: ᱠᱩ ᱞᱚᱠᱩ ᱮᱞᱟᱦᱤ ᱮᱢᱟᱱᱟ এই জায়গা বান্দা হিনু কে এলাহি বাহা এমানা বিহা ওন্ডা ইটানা এবে বেশি বিহা মানা খানাই কি এবার সেকা অধিক জাত হিনু
1: দোহিনু মার মঞ্জা এই দিন পাতড়ে আজিনু বান্দা ই উড়ই তু উড়ই সারতে মবি হাম বাসাতু এবা গুডু উটিনু গুডু উটি সার মঞ্জা তাম্বু এলাহি এ পাখাতছি আহিনু আহিনা কে না এই জব ভিতর বাহিনু মার আমি কাণ্ডা পিণ্ডা তকু গমন বিনাই কি জকু গমন বিনাই ᱦᱩᱸᱡᱟ ᱢᱩᱱᱵᱚᱛᱟ ᱯᱮ ᱱᱟ ᱵᱟᱦᱟ ᱠᱟᱪᱟᱛ ᱥᱮᱱᱡᱟᱱᱟ ᱮᱫᱤᱢ ᱵᱟ ᱢᱟᱡᱟ ᱮᱞᱟ ᱠᱟᱪᱟ ᱥᱟᱨ ᱢᱟᱨᱚ ᱤ ᱢᱮᱞᱮᱨᱟ ᱨᱚᱜᱚ ᱟᱦᱮᱱᱮ ᱮᱫᱟ ᱯᱟᱭ ᱢᱟᱱᱟᱥᱠᱮ ᱢᱟᱡᱟᱱᱮ ᱮᱫᱮᱢ ᱵᱟᱛᱟᱠᱮ ᱥᱚᱨᱠᱟᱨᱥᱠᱮ ᱢᱚᱥᱟᱨᱮ ᱦᱤᱭᱟᱹ ᱡᱟᱱᱨᱮ ᱢᱚᱥᱟᱨᱮ ᱛᱮ ᱢᱟᱨᱚ ᱦᱩᱸᱡᱤᱱ ᱯᱩᱱᱴᱟ ᱮᱫᱟᱱᱤ ᱛᱮ ᱢᱟᱨᱚ ᱥᱟᱨᱤ ᱠᱚᱱᱚᱛᱟ ᱥᱟᱨᱤ ᱥᱩᱴᱩ ᱫᱚᱥᱟᱨᱟ ᱢᱟᱨᱚ ᱛᱟᱱᱤ ᱵᱤᱛᱨᱟ ᱦᱩᱸᱥᱟᱨ ᱱᱚᱢᱨ ᱫᱩᱠᱟ ᱢᱟᱨᱚ ᱠᱤᱪᱷᱤ ᱵᱤᱦᱟ ᱠᱟᱪᱟ ᱥᱟᱨ ᱛᱚ ᱢᱟᱜᱟᱭ ᱤ ᱢᱮᱞᱮᱨᱟ ᱱᱚᱢᱟᱨ ᱟᱭᱮ ᱦᱚᱸ
0: ᱫᱟᱫᱟ ମାର ମଶାରି କାହାନା ଡୁରି ସାରେ ଏ ବିହା କାଚୁଡ ମାଙ୍ଗ ମ୍ୟାଲେରିଆ ଜାକାବା ଏ ମାଙ୍ଗ ତ ସରକାର କେତେ ସାହାଯ୍ୟ କି ହିଁ ଜାଣିରୁ କି ଏ ମଶାରି ହିଁ ଜାଣିରୁ ଏ ମଶାରି ମାର ଅଜିକି ବ୍ୟବହାର କି ନ
1: ଅର୍ଡର କଥା ଆମ୍ବାରକେ ଯଦି ଲାହେ ନମେରା ହିନେ ସାର କାସା ନେତର ପରକେ କି ନଦୀ ମାନେ ନାଇଁ ତ ମାନେ ତ ଆଶା ଦିଦି ତାଣି ତାଣେ ବେହନା ଦି ମାନେ ଅଡ଼େ ଏ ଆଶା ତାଣା ହଜା କାସା ନେତର ପରକେ କେତେ ସାରେ ଯଦି ମ୍ୟାଲେରିଆ ହଉ ଚାନ୍ସ ସାରେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାନୁ ମଞ୍ଜା ପରାମର୍ଶ କି ନେ ଅଡ଼େ ଏ ମ୍ୟାଲେରିଆ ते मात्रां चित्सरा कि मागे ई मलेरिया रोगटे दूर आयाने
0: हो दादा ओडे मारो डाकिती डाक्टर गाना ता कहन न क्या ए मांगो मेडिसिन ही आने रोवारु
1: असपतर हे चिनारे नेत्र पर के कतर तो डाक्टर तो असरा चैन से अनुसार हे सर मारो चिन जहा ई मलेरिया रोग ते मारो दूर आने तुने ले जो कार्यक्रम हाट अटैक रीति ने मंगलवार ओडे शनिवार
0: ମାଦନାପୁଟା ବାର ଘଣ୍ଟା ତିରିଶ ମିନିଟ ତା ୱେସ୍ପି ଆହିନେ
1: ମଙ୍ଗା ହେଲେ ଚିଠି ଆଦୁ ମା ଠିକଣା ଏତେ ପୁନଃଲେଞ୍ଜ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାର୍ପତ କେନ୍ଦ୍ର ନିର୍ଦ୍ଦେଶକ ଆକାଶବାଣୀ ଜୟପୁର
0: ଜିଲ୍ଲା ଏତେ କୋରାପୁଟ
1: ପିନକୋଡ଼ ନମ୍ବର 7640005
0: 12 ତାକି ଜହରା।

0: বাহ, বহুত সুন্দর, পুরা ভাবময় করে দিল পরিবেশকে। তো গীত কেবে তুই শিখুছ?
1: মু ছোট বেলু শিখে, কম পেনা বাবা সব ফ্যামিলি মেম্বার বহুত মিউজিক রে অছন্তি, যেমতি কি মো বাবা কিবোর্ড বজান্তি, মো মামা এঙ্করিং করন্তি, মো দাদা গিটার বজান্তি। ছোট বেলু বহুত মিউজিক এনভায়রনমেন্ট রে গ্রো হয়েছি, ছোট বেলু বহুত সারা প্রোগ্রাম কু যাইছি। ফোর ইয়ার ফাইভ ইয়ার যেত মু গীত বি গাউনথিলি, সেতবেলু মু বহুত সারা প্রোগ্রাম রে থিলি।
0: প্রোগ্রাম করিয়া কো কেবে বাহার কো যাইছ গীত পাই?
1: বহুত থর যাইছি, বহুত অডিশন রে যাইছি, তারপরে স্টেজ প্রোগ্রাম রে নাইন ইয়ার্স রু বি বহুত করে মিউজিক এনালিসিস হেউ, মো বাবাঙ্ক ইনস্টিট্যুট অছি তা পাই মু করি পার।
0: কোথি কোথি কি যাইছ আও তোমার সবুঠু ভালো এক্সপেরিয়েন্স কোন অছি আমকো কো?
1: সবুঠু ভালো এক্সপেরিয়েন্স হলো যে রিসেন্টলি মু লাস্ট ইয়ার কা যাই পারতিলি এক ভারত স্টেজ ভারত, মো স্কুল তরফ রু সিটি বহুত অলগা অলগা কেভিস রু পিলা মানে আসতিলে বহুত ট্যালেন্টেড থিলে, সেটি বহুত মানে মিউজিক র এনভায়রনমেন্ট থিলা, কম বে কি মিউজিক র থিলা কম্পিটিশন, আর্ট থিলা, সং ড্যান্স সবু থিলা, অ্যাক্টিং থিলা, তো সেই সব মানে চারিআড়ে যা দেখলে কি মিউজিক বজুথিলা, তো ড্যান্স করতিলা, গোটে এমতাজ করে চালতিলা, তো লোকানে বহুত ইন্টারেস্ট থিলা মিউজিক উপরে, সেটা দেখি কি মতে বহুত ইন্সপিরেশন মিলা কি মু আউরি বেশি কন্টিনিউ কর পারিবে, গ্রেটফুল ফিল করলি কি মু মিউজিক রে আছে।
0: সেটি বি তুমি গীত পারফরম্যান্স দেইথিলা?
1: হ্যাঁ।
0: কো গীত দেইথিলো মনে আছে?
1: গোটে হিমাচল র সং গাইথিলি।
0: আমাকে টিকে শুনাইবা ভাই কি?
1: হ্যাঁ।

0: আলে জোয়ার লগ ভাই বনি মন
1: মুই মিশা জোয়ার কলি ভাই বনি মন
0: জবর পাঠ পড়বার আছে পিনি
1: ওই ওই
0: হ্যাঁ জোন বাটে গলে পাঠ পড়লস কি নাই পাঠ পড়লস কি নাই পাঠ পড়লস কি নাই বলাইনি
1: ওই ওই
0: এই পাঠ বলে আমার দায়িত্ব নরলা
1: হ্যাঁ
0: আমার এবু আমন্ত গুরু চড়াই বাখা খেয়ে দেলাই তখন তো কাইছে বেড়া ভিতরে যা বললাই
1: মহে ও আটা ওই
0: এলে এবে ওটা লাভ আছে পিনি জোন ফিলা টকি মন নিমান করে পাঠ পড়লাই নি সে মনকে পিনি টকি মনকে সাইকেল হ্যাঁ দেরাস পাটা
1: ওই
0: দাঁড়া পিলা মন জন মন আছ দাঁড়া বলে স্কুল যা পিলা মন সে পিলা মন কে জন পিলা ভাল পাঠ পড়ছি পিনি তাকারি বৃত্তি দেলাই নি পিনি
1: ওই ওই ওই
0: হ্যাঁ বৃত্তি বলে এটা ওটা কাছে লোককে পিলা মন কে ওটা সারদা করবা কাজে ওটা দেলে আরি বল করে পাঠ পড়বাই বলে তোর ঘরে কাইছে কম্পিউটার আছে কি নাই
1: নাই মোর ঘরে কোনটি আসিবে
0: তো প্রকৃত কাইছে মোবাইল ফোন বায়াল আছে
1: এ মোকে কইলা নি গেনি দে গেনি দেস বলি
0: ঠিক
1: নাই আ আ
0: গেন দেলা খায়াল আতে
1: বে ইয়া সেটা ফোনই খাইছে 60 কে 80 হাজার বললাই নি কোনটি আনবি দাবু
0: আর তোকে খায় আছে সুবা ব্যবহার করবার লোককে
1: সুবা করি করি তোকে কোনটি আলা নি ঘরে খাদি খাবার তাইলা নি তোকে আরি পয়সা কোন তোকে এত দাবু মিলছে যে
0: নাই এ কাইছে বল ফাট পড়লে পিনি কলেজ গালা নি তো টকি জবর ফাট পড়লে পিনি গোটা কাইছে ল্যাপটপ বল করি ওটা আছে পুনি সেটা ওর দেলাই নি পিনি হাতে দাড়ি করি কম্পিউটার
1: তো মুই খাইতে পে গেনবি সেটা তো মিলছে তি আরি
0: ফাট পড়বার আছে কি নাই টকি
1: হ্যাঁ পড়লা নি বল লাগা পড়লা নি যে
0: তাকে বুর্তি মিললা কি
1: হ্যাঁ মিললা নি
0: 3 ক্লাস 4 ক্লাস 5 ক্লাস সব বরস গোটা গোটা বুর্তি দেবাই পিনি
1: নাই এবে কলেজ ফাট পড়লা নি বলে মিলেন তাকে
0: হ্যাঁ কেটেক দাম মিলছে আছে তাকে
1: তাকে গোটে খাইটা নেই সে
0: তার খরচ বড় দেলা পারাব
1: গোটে 15000 পারা মিললানি
0: তো টকি বিনি
1: গোরসকে
0: গুটকা মিশা খাইছি আছে বিনি
1: তোকে লাজ নাই
0: নাই দরাই দি দেব সেরা মিশা মোটো কি তো বলি করি
1: মোটো কি নাই তোর ফিলা নাই মুই খাই কাতা তোকে কইবি অফলাইন ফাট গোটে অলগ রেলা অনলাইন ফাট হেলার পছে টকি গুড়া কইছি কি মত কিছি কি সে খাইটা বললাই নি আজকালি টকি কলেজ পিলা মন ফুনি
0: সুজামন দেলাই নি
1: সুজামন ড্রগস মন নেলাই নি বলি এটা কাক কইব কার পিলা টকির বাপা মা কে তুই বুঝাইব কক
0: এটা বলে পিলা বেল নি আকা পিনি আবু মন সে মন কে সংস্কার দেবার আছে হ্যাঁ জন পিলা টকি মন কাইছে

0: Ale git to sun delu bolla ala git sun ko dogay mi sa delu je mi pilato ki kata bar kor reli kine
1: hoy hoy
0: jele pilato ki mon ke आय बुआर मिशा जतन करबार दायित्व छ पिला पडलानी न पडलानी काईटा करलानी स्कूल गलानी कि नै काई पाटेलानी
1: आरी कथा काईटा तके मि बुझैलेनी बोले जोन फोन मना पिलाटक देलुनी फोन देलार पछि मिशा से मोर फोन कि मिशा देखबार छ तागित करबार छ
0: काईटा बोले रील मन लगाइ कर देखतबे
1: ओय
0: हे सिनेमा गीत
1: हां
0: काई का रकम बेदिक छ जोन ताके লাগাই করে অংশ দিতে ভাই মনে মনে
1: সেটা তো সেটা তো পাট নসটালানি পিলা মন আর
0: সে ভিতরে সে এটা ওটা খাইছো আলবাটি গেলা সেটা নজরলে সরি খেতে পিলা আমি শুনবাটা খাই বলে কোনটি হলে মারপিটে যাই নলে মই তিন অদরি ফরি যাই মার গলে ভাই আইব আর মুন ন দেখ ভাই ফোন দেলে আখা কথা করবাই নইলে নাই এরকম গোটে চাল্লা আছে এটা পাই পিলা ঠকি মনকে ফোন মিশা জবর ন দেবার এ বাবু তুই দেখবুস বললে ছনেক দেখ কি অধেক দেখি ওটা দশ লিমর দেখ বলি করি তাকে দেই করি পাখে জগি রে বা জাগলা পচে তার দেখলা পচে আমি ফোন নেই করি উঠে যাবার আছে পাঠ পড়বা পিলাকে ফোন জবর দেলে সরি বড়ে দান্তা হ্যাঁ আলে মাস্টর সঙ্গে কথা করু খাই
1: কথাও
2: আলে বাবু তোমার না কাই নাও
3: মোর না দিলীপ কুমার মিশ্র
2: কাই কাম করলা শুনি বাবু
3: মুই মাস্টর আছে
2: এই মাস্টর পার্টি করি করি কত বরস পরাই দিয়েছি আপকে
3: মাস্টর পার্টি করি করে দুই বরস হলা
2: হ্যাঁ বললে ওটা খাইছে ডোকরা পরা মাস্টার বলবে দাঙ্গড়া পরা মাস্টার হলে
3: দাঙ্গড়া খায় ডোকরা নয়
2: ডোকরা নয় তো
3: ষাটে বরস হলে ডোকরা হয়েছি মাস্টার
2: এলে এ মাস্টার মন খাইছে জন রিটায়ার্ড বললাই নি রিটায়ার্ড এলা পথে মিশা পিলা মনকে পাঠশাট পড়াইলাই নাকি নাই
3: হ্যাঁ পড়াইলানি
2: টিউশন পড়া করি করি
3: হ্যাঁ টিউশন পড়া করাইলানি নলে এনজি গ্রুপ মান করি করি মধ্যে পিলা মানকে পড়াইলানি
2: এলে বাবু মোকে প্রথম কোয়া এ জন্য পিলা টকি মানকে পাঠ পড়াইবার স্কুল ভিতরে ও কি ঘর ভিতরে মিশা ও মাস্টার মনের কতক দায়িত্ব আছে আর কাইছে আয়বু আর কতক দায়িত্ব আছে
3: মাস্টার মানে জোনটা মানে পড়াইবার আছে সেটা ঘরে গেলে বুড়া বুড়ি তাঁর বাবা মা মানে পড়াইবার আছে মাস্টার দায়িত্ব নেলা বলে বাপা মান মানে ফোনে দেখে রাওয়াই
2: দেখবার পড়ছি বলবে
3: হ্যাঁ দেখাই পড়বাছে
2: এরে তুমি কোনটা পড়াইলাসনি সে পিলা কোন পাঠ পড়লানি আয়াবু আমন কেন তার জানবাই
3: আয়াবু আমন তাঙ্কর কথা মান দেখবাই কথা মান দেখবাই তারপর তাঙ্ক মান পাতার ভাই কাইটা পড়লো আছে পচার পাতারলে সে মান জানবাই যে নাই মাস্টার এটা পড়াইলা আছে
2: আজিকালি তো কাইছি জন এলে জায়গায় বল পাতারলে কম্পিউটার লগে পড়লু নি আমি বলি করি পিলা মান জকি দেবা আছো কে মোবাইল ফোন ধরি করি কইছে আছে বাবাকে মুই পাঠ পড়লি মোবাইল ফোন

0: বলি করি, সরকার সে পড়লাইনি কি নাই কি আইব আমার কেন?
1: পড়লাইনি পড়লাইনি আজিকালি সরকার এবে খারা চুটি লোকে ছাড়লাইনি পাটমল। বিনা টিভি বলিকিরি গোটে টিভি আছে, তাকে মোবাইল লগে জখির হলে সে আইসি হোয়াটসঅ্যাপ লগে সেটা দেখি পড়লাইনি। আর কম্পিউটার লগে মধ্যেও রকম রকম পাট মানে আইলাইনি সেটা দেখি পিলামান পড়লাইনি।
0: তাহলে তোমার হিসাবে গাঁ গইলি ভিতরে এজন পিলা টুকি মনে আছ, সে মনে কে সকাল অন্নি সন্ধ্যা কর, গোটে পিলা কেন্তার কলে বল পাঠ পড়ছে আর বল লকাই করি পারছি।
1: সাকাল লোকে বলে সাকাল লোকে তার বাপা মা খন্ডে দেখবাই,
0: হুম
1: 10টা হলে উঠে আইবাই স্কুল লোকে, আউরি
0: হুম
1: তারটা বলে গলে মাস্টার কয়টা কয়টা দেলা আছে সে খাতা লোকে দেখবাই, আউরি পিলা মানকে খন্ডে সেমানে কাম করে রেলে বি আসিকিরি বসি রেলে পিলা মানে পাঠ পড়বাই, রাতে 8টা 9টা যাই পড়লাই পিলা মান ভাল পড়বাই।
0: এটা তো গলা খাইছে খেল খুদ খাইছে, আগে যে তার খেলতে লাই পিলাম মনে, এবে মোবাইল ফোন মন দাঁড়ি করে বললাই নি, খেল খুদ ভিতরে পাঠ ভিতরে কাইটা ওটা সম্বন্ধ
1: খেলকুদ
0: আছে কি?
1: আছে আছে, খেলকুদ নহলে পিলা মানকর মন ভুল ন রে, তাঙ্ক মানকর সেমানে সার্দু বাট ন হয় ভাই,
0: হুম
1: খেল খেল খেললে একা তাঙ্কর পাঠ পড়ে মন যাই,
0: হুম
1: পিলা সুস্থ রইলে একা পাঠ পড় ভাই পিলা মন, সেটা পাই খেলকুদ কে সরকার আজিকালি সব স্কুল কে পিলা মান খেলবাই বলগিরি এমনি স্কুল মানকে 5,000 টাকা আর হাই স্কুল মানকে 25,000 টাকা 10,000 টাকা এমনি সব খেলবার সামান মান কিনবা কিনবা কাজে দেবাই।
0: এবে বল গোটে কাইছে পিলা গোটে হাই স্কুল লোকে পড়লানি, হ্যাঁ 10 ক্লাস পাঠ পড়ছি, 10 ক্লাস পড়ছি আছে বললে কেবর নি সে মূল দুয়া পকাইছি যে 10 ক্লাস বল মার্ক আনবা খাজে করি কেবর নি পাঠ পড়বার আছে।
1: 10 ক্লাস ভাল লাগা বলে 9th ক্লাস লগে যেন খরা ছুটি হবাই কি নাই,
0: হুম হুম
1: আই খরা ছুটি লগে সে পড়বার আছে
0: আরম্ভ করবার
1: পড়বার,
0: আছে,
1: হ্যাঁ আরম্ভ করবার আছে 10 ক্লাসের পাঠ, তারপরে স্কুল হাই স্কুল লগে পড়বা 10 ক্লাস পড়বার লাগে হলে 9th ক্লাস আরম্ভ কলে একা সেই যে স্কুল পিলা মানকে মাস্টর মানে ছাড়বাই তাঙ্কর লগে ফোন লগে সে পাঠকে পড়বাই, তারপরে স্কুল খোললে খোললা পরে তারপরে সার্দু বাটে গিরে সবুদিন স্কুল গেলে সেইছি পাঠ,
0: মূলে আছে সবুদিন স্কুল যাবার আছে বর্তম,
1: হ্যাঁ স্কুল সবুদিন যাবার আছে,
0: মাস্টার কাইটা পড়াইলাইনি কেন তার পড়াইলাইনি,
1: হ্যাঁ সবুদিন হাইটাকে আজিরটা পাঠকে কালকে পড়বাই, সবুদিনের পাঠ সবুদিনের পাঠকে আজির পাঠ এমনি বলি সবুদিন পড়বাই আছে।
0: এলে ইয়ে জন কাইছে জবর লোক মাস্টার মন মিশা টিউশন করলাইনি আমার থানে আসা আমি তোমাকে পড়াইবু বললা পারা কইলাইনি, সিটি যাবার
1: গাঁও লগে
0: পড়ছি কি?
1: পড়ছি যে গাঁও লগে তো টিউশন নাই, গাঁও লগে টিউশন নাই, গাঁও লগে আজিকালি পিলা মান জন পিলা মান পলস্ত্রী পড়বাই আছে কি নাই, আর তাকে পিলা লগে গলে মতো তাঙ্ক মান পড়বাই পড়াই ভাই,
0: পাঠশাঠ পড়বা পিলা মান কলেজে যাবা পিলা মান লগে যাই করি,
1: হ্যাঁ
0: সে মন
1: বুঝলে
0: বুঝাই দেবে
1: সে মানে বুঝাই দেবাই, সেটা গোটে বড় সুবিধা আছে আজিকালি।
0: এলে গোট পদ কো আমাকে কেন্তার এবে জন পরীক্ষা লগে জন কাইছে পরীক্ষা মনে এলানি সে কাইছে প্রশ্ন পত্র মন দেলাইনি সে হিসাবে মাস্টার মন পড়াইলেনি কে এনতি আখা জন পাঠ আছে তাকে পড়াই দিয়ে করে ছাড় দিলাইনি
1: নাই নাই নাই মাস্টার মানকে ট্রেনিং দেলাই নি সরকার, ট্রেনিং দেলাই নি পিলা মানকে কেমতি পড়াইবার কেমতি কোশ্চিন আইব কেমতি তাঙ্ক মান পড়াইলে কেমতি হয়েছি গোট পিলা কেমতি ধরছি সে সবু মাস্টার লাগে আছে, পিলা মানকে সেমানে বর্ষ সারা সেটা অভ্যাস করবাই
0: পরীক্ষা দেওয়াটা
1: পরীক্ষা দেওয়াটা, সে অভ্যাস করলে পিলা মন টিকে আর বল পড়বাই
0: নাই কইলাইনি যে গাঁও গইলি স্কুল পড়বা পিলা মন সে জন কাইছে বস্তু ভিতরে পড়বা পিলা মন সঙ্গে ন পারলাইনি বলি করি কাই কি
1: নাই নাই
0: পারলাইনি।
1: পারলাই নি আজিকালি আজিকালি গাঁর পিলা মানে একা বড়িয়া পড়বাই, টাউনর পিলা মানকে সাঙ্গে সেমান যেন্তি পড়লানি গাঁর পিলা মানে মধ্যে সেন্তি পড়লানি, সরকার সবু প্রকার সুবিধা দেলানি, এসু তো বড়িয়া রিজল্ট আছে সবু স্কুলরে সবু পাস আলানি
0: এলে ওটা
1: বড়িয়া,
0: পাস হইলে একা কাইছে কইলাইনি যে কলেজ লোকে কালে সরি বল কলেজ ন মিললানি পাঠ পড়বাকে দূরে দূরে যাওয়াকে পড়ছে আছে বলি করি কইলাইনি, সে বল কলেজ থানে পাঠ পড়বার আছে লগর বল কলেজ থানে পড়বার আছে বললে সে মনকে কেন্তার মার্ক আনলে সরি সে মন সেটি বল কলেজ থানে পাইবে
1: সেমানকে বলে কেন্তার মার্ক বলে যোন পিলা মানে ভাল পড়বাই ভালো মার্ক রখবাই সেমানকে টিকে ভাল কলেজ ছাড়বাই সরকার সেটা দেখিকিরি, এবার গোটে গোটে গোটে গোটে গাঁও লগে গোটে কেতরা গাঁওকে নেইকিরি গোটে ব্লক লগে গোটে গোটে আদর্শ স্কুল করলাই, সে পিলা মানকে যদি সেটি ছাড়বাই বলে সে আদর্শ স্কুল লগে পড়িকিরি সেমানে আউরি বড়িয়া মার্ক আনবাই,
0: বলে মূলে আছে পিলা জবর পড়বার আছে ঘরে,
1: হ্যাঁ পিলা পড়বার আছে মাস্টার পড়াইলানি তার বাবা মা খোঁড়ে তাকে দেখবার আছে।

শুনলুস খাই গীত তো সারদা লাগলা যে সরাসরি গোটে কথা কই দিও আমার জন আদিবাসী পিলা টকি মন আছ হ্যাঁ এ পিলা টকি মন কে ভাল পাঠ পড়লে তিন ক্লাস নি আরম্ভ হয়ে যায় সে ভর্তি পরীক্ষা বলি করি কথা সে ভর্তি পরীক্ষা দিয়ে করে পাশ হলে সরি ভাল পড়লানি বললে সরকার তরফ নি গোটে ভর্তি দেবে হ্যাঁ এটা তো কাই সে যেত ক্লাস যাক যাইছি যাইছি এটা গোটে বাট আছে আরে পাঠ পড়বাকে টকি মনকে সাইকেল দেলানি ড্রেস পাটা দেলানি কোনটি হলে ডাবু মিশা ন লাগে রেবাকে মিশা হোস্টেল মনে আছে হ্যাঁ সবু রকম সুবিধা মিললানি আমার আদিবাসী হোক কি অরিজন হোক কি জন গাঁ ভিতরে বা পিলা টকি মনে আছ সবু সুবিধা আছে পাঠ পড়বাকে পাঠ পড়ত পাঠ পড়লে আমার ভবিষ্যৎ ঠিকানা রয়েছে হ্যাঁ পাঠ পড়ি করে দাঁদা ভিতরে মিশা বিড়াইলে ঋণ মিশা সরকার তরফ নি মিললানি সত্যি নাই আলে খাতা ন লমাউনি বেলে সারি গালাবে জুতেবে গালুনি ভাই বোন জোয়ার জোয়ার।

0: পরবর্তী কার্যক্রম বনানি।
1: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা। এই যোজনার লক্ষ্য বিদ্যুৎ বিল সহিত বায়ুমণ্ডলরু অঙ্গারকাম্লকু হ্রাস করিবা, সোলার স্থাপন করিবা, অক্ষয় শক্তি ক্ষেত্রে বিপ্লব আনিবা। সবুজ শক্তি উৎপাদনকু প্রাথমিকতা দেউছন্তি সরকার। আজি হি পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু। নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু এবং 1,38,000 টঙ্কা পর্যন্ত সবসিডি পান্তু।
2: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କଲ୍ କରନ୍ତୁ କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ୍ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକ୍ ଏ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছি তেবে আজির কার্যক্রমকু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।